ঋতু আসে ঋতু যায়, কিন্তু কিছু ঋতু মনরে ছাড়ি যায় এক অলিভা অনুভব। সেই ঋতু হচ্ছে পার্বণের ঋতু, আকাশের শরতর ধলা মেঘ, পবনর কাশদণ্ডীর দোলন, সকালের শিশির আ মন ভিতরে ভক্তির অনুসরণ। মনে হুয়ে প্রকৃতি নিজে সজে হচ্ছে এক মহাপর্ব পাই। পার্বণ ঋতু কেবল তিথি ও পর্বপর্বাণীর সমাহার নুহে, এহা আমা সংস্কৃতির স্মৃতি আ পরম্পরার পরিচয়, আমা পরিবারর মিলন এবং আমার হৃদয়ের ভক্তি এক পবিত্র অনুভূতি। এই সময়ের গাঁঠু সহর সবুঠি দেখা যায় এক নূয়া উৎসাহ মন্দির। মন্দিরের ঘণ্টির শব্দ, ঘরে ঘরে পূজার প্রস্তুতি, সন্ধ্যা আকাশে দীপর আলোক, আও ভক্তিময় পরিবেশে মন হয়েছে আনন্দিত। পার্বণ আমাকে শিখাই থাকে অন্ধকার যেতে গভীর হেউ, আলোকর এক ছোট দীপ মধ্যে তাহার দূর করিপারে। অসত্য উপরে সত্যের বিজয়, অন্যায় উপরে ন্যায়ের বিজয়, অহংকার উপরে বিনম্রতার বিজয়, এহা হচ্ছে আমার পার্বণ পরম্পরার মহত্বপূর্ণ বার্তা। এই পার্বণ ঋতুরে কেবল ঘর নুহে, আসন্তু আম মনকু মধ্যে সফা করিবা। কেবল ঘর দুয়ারে দীপ নুহ জাড়িবা নুহ, কাহার অন্ধার জীবনরে আশার দীপটাই জাড়িবা। শ্রোতাবন্ধু, বর্তমান চলেছি পার্বণর ঋতু, এথিপাই আমার কিছু পার্বণ ঋতু সম্পর্কের সূচনা।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু জানিবা আজির ইতিহাস সম্পর্কের সূচনা। 1837 মসিহা আজির দিনের শেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ দ্বিতীয় দিল্লির শাসন দায়িত্ব নিয়েছিলেন। 1887 মসিহা সেপ্টেম্বর মাস 28 তারিখের চীনর হুয়াং হো নদীরে বন্যা যোগু প্রায় 15 লক্ষ লোকঙ্ক মৃত্যু হয়েছিল। 1907 মসিহা আজির দিনের মহান স্বাধীনতা সংগ্রামী ভগত সিং জন্ম হয়েছিলেন। 1929 মসিহা আজির দিনের ভারতের প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর আজির দিনের জন্ম হয়েছিলেন। 1950 মসিহা সেপ্টেম্বর মাস 28 তারিখের ইন্ডোনেসিয়ার জাতিসংঘর 60তম সদস্য হয়েছিল। 2004 মসিহা আজির দিনের বিশ্ব ব্যাঙ্ক ভারতকে বিশ্বর চতুর্থ সর্ববৃহৎ অর্থব্যবস্থা ঘোষণা করেছিল। 2006 মসিহা আজির দিনের লাডেন জীবিত অছি বলে তালিবানের ঘোষণা হয়েছিল। 2006 মসিহা সেপ্টেম্বর মাস 28 তারিখের জাপানের নবনির্বাচিত এবং 90তম প্রধানমন্ত্রী রূপে সিনোজ আবে শপথ নিয়েছিলেন। সেপ্টেম্বর মাস 28 তারিখ 2006 মসিহা ফ্রান্সর এক চিকিৎসা টিম 2006 হারাহারি শূন্য মাধ্যাকর্ষণের জনে ব্যক্তি সফল অপরেসন করেছিলেন। 2008 মসিহা আজির দিনের স্পেস এক্স 2 ফালোনর এক পৃথিবীর কক্ষপথে পৌঁছিছিল। এখন বেসরকারী ভাবে বিকশিত তরল ইন্ধন রকেটর এক ঐতিহাসিক সফলতা ভাবে গণাযায়। 2015 মসিহা আজির দিনের ভাটিকানের পোপে ফ্রান্সিস না আমেরিকা যাত্রা সময়ের বিভিন্ন ঐতিহাসিক ও ধার্মিক ঘটনা ঘটি। শ্রোতাবন্ধু, এটি আজর ইতিহাস সম্পর্কের সূচনা। তাহলে আসন্ত নিয়ে যাব গোটে সঙ্গীতময় বিরতি।

এতেবেলে যাই কার্যক্রম রিলে করে শুনেলু আকাশবাণী দিল্লী এবং পরে পরে শুনেলে আঞ্চলিক সম্বাদ আকাশবাণী কটক কেন্দ্রর। শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। প্রচার করছু কেতুটি হিন্দি কথাচিত্রর গীত।

0: সম্পর্কে।
1: জেলা হালচাল শুনিলে জগৎসিংহপুর জেলা সম্পর্কে। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুণুচার
2: আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছু কার্যক্রম চাষবাস।

0: লেগড়ু দাদা, হ্যাঁ জোহার জোহার দাদা।
1: হ্যাঁ জোহার জোহার জোহার, বড়া দিন হলা রে বাবু, তোর সঙ্গে ভেটঘাট নেই তুই। হ্যাঁ জি বাবুরি,
0: হ্যাঁ
1: তোমর ঘর পাখে বললু, হে কলব ঘর নেই অছে কেন?
0: হই হই হই,
1: হেনে কানে লুহা লুই দুই চারটা আনিকো টেকাটেকি করুছন বলুছে, হেটা কৃষি যন্ত্রপাতি কেনটা?
0: হয় দাদা, হেটা টিকে আমার গাঁর লোক সব মিশি করি, হ্যাঁ যন্ত্রপাতি মানে আনিচু,
1: হ্যাঁ
0: তো হেঠানে টিকে রকিচু।
1: দে বাবু,
0: হ্যাঁ
1: কৃষি যন্ত্রপাতি কে তো জমিতে চলাছন, হ্যাঁ সেনর লোক টেকাটেকি কানা করুছন বলছে, লুহা বলিয়াটা মনে এনতা কানা টেকাটেকি করুছন, হেটা কৃষি যন্ত্রপাতি কি আর কাটা বলুছে?
0: ও হো, হেটা কৃষি যন্ত্রপাতি নেই সে দাদা, হেটা সে ব্যায়াম করুছন।
1: ব্যায়াম করুছন?
0: হই
1: ই লুহা টেকি করি,
0: হই
1: এ দেরে
0: ই দিহি গাগর কে বনে রখবার কাজে,
1: হ্যাঁ হ্যাঁ
0: ই টিকে কসরত করুছন দাদা।
1: ও হো হো, ই চাষি পিলা মনে বললু, চাষ কাম করতে কি নেই বললু, তার আপে ব্যায়াম হি জিবা।
0: হেটা তো সৎ কথা দাদা, মা তোর আজকাল কেন জোয়ান পিলা চাষ করুচি, আজকাল তো সবু শহরকে গলে, হ্যাঁ আর শহরি জিনিস মানে শিখলে, আর হেনু ব্যায়াম করবার লাগি লুহা মানে টেকুচন।
1: লুহা মানে টেকুচন যে বাবু, যেটা বলে বল, সে লুহা পছে টেকু কি জমিতে যাই করি চাষ পুনি করু, যেটা কলে বি রে বাবু শারীরিক পরিশ্রম নিহাতি দরকার
0: দরকার দরকার।
1: হ্যাঁ
0: হেটা তো ঠিক কথা কইলু দাদা, আমার শারীরিক পরিশ্রম কলে যেই করি আমার দিহি গাগর বনে রয়বা।
1: বাবুরি
0: হ্যাঁ
1: কথা নি অছি, স্বাস্থ্য হি সম্পদ।
0: হ্যাঁ ঠিক কথা।
1: দেখ রে বাবু গুটে কথা কইবি, হ্যাঁ তোর পাখে চোনা অছি,
0: হ্যাঁ
1: হ্যাঁ দাঁত নি না,
0: দাঁত কে মজবুত রাখবাকে পড়বা
1: পড়বা, হ্যাঁ কাঁটা গোটে খেয়েবি বলবু, পিঠাপনা গোটে ঘরে হিচে খেয়েবি বলবু, বলে নেই ডাক্তার মনা করিছে মকে মধুমেহ হিচে বলবু।
0: হই আজকাল তো দেখ যাকে দেখো সে অম্ল ফুনি হচ্ছে,
1: অ্যাসিড ফুনি বলুছন।
0: হ্যাঁ
1: দেখ কাঁটা গোটে খানা পিনা নেই করি পারু, কেমকে গোটে বনে করি যাস নেই করি পারু। বাবুরি তুই যদি কাম নেই করবু, তুই যদি কসরত নেই করবু, তুই যদি ব্যায়াম নেই করবু, যোগা ফুনি নেই করবু বইলে মেধ বৌলতা হবা,
0: হয়ে
1: চর্বি কে ধরি করি কিন্দ্রি কিন্দ্রি বুলুথিবু।
0: হয়ে পরে
1: চাষ কাম তো দূরর কথা বললু, তুই বসে উঠি নি পারু না।
0: আজকাল তো দেখ দাদা, জোয়ান নু দেখ বুড়া যাকে দেখবু, খানা কম খাওছন মেডিসিন জাদা খাওছন।
1: দেখ রে বাবু তুই খানার কথা কইলু, আমার গাঁ মুড়ে যেন বরগত আছে, হেনে গুটে দোকান খুলিছে ফাস্ট ফুড বলি করে লেখিছে, আর দেখবু আমার গাঁর যেতকি ভেড়িয়া পিলা আর যেতকি স্কুল দৌছন পিলা টুকে, তার সঙ্গে সঙ্গে বললু আমার ভলিয়া বৈশকিয়া খুনি যে করি হেনে ঝাড়ুচন।
0: হয়ে পরে দাদা, হে তেল মশলা জিনিস খাওছন, আর হেটা খুনি নেই দেখবার যে তেল কেনতা আছে, হেতির লাগি দিহি গাগর সব খারাপ হচ্ছে, বিন বিন রোগ বেমার ধরুচ্ছে।
1: হই দেখ রে বাবু, শুদ্ধ শাকাহারী খাদ্য খেবু, আর প্রত্যেক দিন তুই যোগাসন করবু, ব্যায়াম করবু, কসরত করবু বলে তোকে বহুত গুড়ি যেন রোগ আছে সেরু তুই নিস্তার পাইবু।
0: হই দাদা,
1: হ্যাঁ
0: এটা তো তুই মুদল কথা কইলু বল,
1: হই হই হই
0: স্বাস্থ্য সম্পদ মা তো খালি আমি কইলে নেই, হ্যাঁ যেতকি লোক আমাকে শুনুছন সবে টিকে জাগতিয়ার হেবে সচেতন হেবে
1: পড়বা, হয় হয়
0: বইলে যে করি হবা।
1: বাবুরি,
0: হ্যাঁ
1: যে কায় বলছিলি বইলে মোর কথা

0: সরলা কেন বলছে?
1: হ্যাঁ দাদা,
0: হ্যাঁ
1: তোর কথা আর সরছি কে?
0: নেই
1: হ্যাঁ
0: সরি
1: নেই সরে,
0: হওয়া
1: মা তোর
0: দিন
1: আমাকে সরাবাগে পড়বা
0: পড়বা কেন।
1: হেদি শিল্পী দাদা মানে খেটলে না।
0: সৎ কইলু রে বাবু, যদি শিল্পী দাদা নেই থিতে বলে নাকি, আর ব্যায়াম উপরে আর তোকে দুই চার পদ কইথিতি বলুথিলি।
1: তুই পছে কইবু? হ্যাঁ
0: হেনটা কেন
1: কই যে এবে টিকে গানা বাজনা টিকে শুনু।
0: হয়
1: হ্যাঁ আমার শিল্পী দাদা মানকে অনুরোধ করু,
0: হাই
1: আর গানা বাজনা ওটা শুনু।
0: হয়

0: হেদ্দি রে বাবু, বলে আমর দোদা পলে আইলে বললু, গানা বাজনা কলে মন শোনে খালকা লাগলা। হ্যাঁ জি, এবে আর তোরে স্বাস্থ্যহি সম্পদ বিষয়ে কইবি কে? হ্যাঁ বলছে
1: না দাদা, তুই নি কো না,
0: নি কই না
1: এ দাদা।
0: হ্যাঁ
1: আমার শিল্পী দাদা মানকে টিকে ধন্যবাদ দমা, আর পরিচয় টিকে দমা
0: দমা দমা,
1: যে আমার শিল্পী দাদা হেলে প্রতাপ চন্দ্র দাদা আর তাঙ্গর দল বল।
0: হ্যাঁ তোর মোর তরফনু আমার দাদাকে তাঁর দল বলকে ধন্যবাদ গুটে দেমা।
1: হই হই
0: যে বাবু, এবে আর শুনে কইবি কে বলছে?
1: এ দাদা তুই নেই কনা,
0: নেই কনা
1: কহবার লাগি আমার বিশেষজ্ঞ আগে আউচন, চাষবাসর কথা কইবে, জ্ঞান কুশলর কথা কইবে, হেটা টিকে শুন।
2: হেন্তা তো আমার অঞ্চল নে আমার চাষী ভাই বোন মানে ধান সঙ্গে সঙ্গে কপা চাষ ফুনি করিথিসন, আর সবে জানসন যে ই কপা চাষ গুটে অর্থকারী ফসলে। মাতর ই অর্থকারী ফসল কাজে এবর যেন সমিয়া আছে, ই সমিয়া সবুঠারু মহত্বপূর্ণ সমিয়ায়। ই সমিয়ানে কপা গছে ভিন ভিন প্রকারর রোগ পোক দেখা দেশি, আর ই ফুল ফুটবার সমিয়া, জেনে বকরা দেবার সমিয়া, ই সমিয়াথি পতর ঝাউলি যাইসি, আমর বিলনে পাইন জমি যাইসি, পত্র ঝাউলি যাইসি, চের পড়ি যাইসি, এন্তা আমি ভিন ভিন প্রকারর রোগ দেখসু। আর ই সবু রোগকে কেন্তা করি আমি রক্ষা করি পারমা, সে বিষয়থি আজি আমকে বুঝাবার লাগি আমর সঙ্গে অছন আমর কীটতত্ত্ব বিশেষজ্ঞ দিদি জ্যোতিরেখা মল্লিক, AICRP অন কটন, RRTTS ভবানীপাটনা। তো পহলা দিদিকে স্বাগত করুছে। দিদি জুহার।
3: জুহার। আমার সমস্ত পরিশ্রমী কপা চাষী ভাই ভনী মানুষ মর অন্তরর অভিনন্দন।
2: তো দিদি, এবে আমার কপা গছনে ফুল ধরুছে আর বকরা যেটা কি বোল তৈরি হচ্ছে, এ সময়াথি ই কিয়ারিনে পাইন জমি গলে ফসল উপরে কেনতা প্রকারর প্রভাব পড়ছি?
3: দেখুন, কপা ফসল অধিক জলবন্দী আদৌ সহি পারে না। ফুল ফুটিবা এবং বকরা বাঁধিবা সময়টি হেউচি কপা ফসলর জীবনরেখা। এই সময়ের গছকু সবুঠু অধিকা অম্লজান ও সন্তুলিত পোষক তত্ত্ব দরকার, কিন্তু অত্যধিক বর্ষা কিংবা 24-48 ঘণ্টা কিয়ারিরে পানি জমি রহিলে চেরগুড়িক শ্বাসক্রিয়া করিপারন্তি নাহি। ফলস্বরূপ গছর নুয়া ফুল এবং ছোট ছোট বকরা ঝড়িবা আরম্ভ হুয়ে, গছ হলদিয়া পড়িযায় এবং তার অভিবৃদ্ধি সম্পূর্ণ ঠপ হয়ে। তেণু প্রথম ও প্রধান কাম হচ্ছে কিয়ারিরু তুরন্ত ছোট ছোট নাড়ি কাটি জল নিষ্কাশন ব্যবস্থা করন্তু। বিলরে বুন্দায় বি বলকা পানি জমিবাকু দিয়ন্তু নাহি।
2: ঠিক কথা কইলে দিদি। মাতর ই পাইন ছাড়লা পরে বি চের পচি করি মরি যাইসি, ই চের জনিত যেন সমস্যা আছে কি ই মূল পচা রোগ, ইতার বাবদনে টিকে আপন আমকে কহিদেলে আমার চাষী ভাই বোন মানকর লাগি নিশ্চিত ভাবে সেমানে উপকৃত হেবে। আমার সবু চাষী ভাই বোন মানে আজকাল ই সমস্যা দেখবাকে পাউছেন, তো ইতার উপরে টিকে কহি দিওন।
3: হ্যাঁ, এহা এক বহুত গুরুত্বপূর্ণ কথা কহিলে আপন। অত্যধিক আর্দ্রতা যোগু মাটিরে ফিম্পি বা ফঙ্গস সংক্রমণ বড়ি যায়, এহাকু আমি মূল পচা রোগ কহু। গছর চের কলা পড়ি যায় ও পচি যায়। আমি প্রতিকার লাগি কপর অক্সিক্লোরাইড 3 গ্রাম প্রতি

আকাশবাণী ভবানী পাটনা গীত গজল ক্রপে প্রচার করছু কতটি গীত। কণ্ঠশিল্পী হলে পামেলা জৈন, গীত রচনা মনোজ দর্পণ, সঙ্গীত নির্দেশনা ববলি।

గీత్ గజల్ కార్యక్రమ শেষ হলো। আকাশবাণী ভবানী পাটনা আঞ্চলিক গীতক্রমে প্রচার করছু সম্বলপুরী গীত। প্রথম গীতটি পাই কণ্ঠদান করেছেন গোপালকৃষ্ণ দাস। গীত রচনা যুধিষ্ঠির মেহের।

0: বিহঙ্গ বিহঙ্গী, ময়ূর ময়ূরী, হরিণ হরিণী, পুরুষ নারী সমস্তে সেই সাংসারিক বন্ধনরে বন্দী।
1: তারপরে সমস্তে দেখান্তি স্বপ্ন, নিড রচিবার স্বপ্ন,
0: নিড খর সংসার।
1: মু বি দেখুথিলি সেই স্বপ্ন, পণ্ডিতঙ্ক বেদ মন্ত্র উচ্চারণ সময়রে নববধূ সাজি অন্টা নুয়াই মন্থর গতিরে আগেই আসুথিবা বেলে সেহনাইর মঙ্গল বাজনা পরিবর্তে মোরি কানরে শুভুথিলা সেই অনাগতর কুয়া কুয়া রাব, খিলি খিলি হস, মা মা ডাক,
0: তুমরি জঠরে মোরি সন্তক,
1: তুম পরি মুহ আখি বলিষ্ঠ বাপু, তুমরি স্মারকীকু দশ মাস গর্ভরে বহন করিবার গৌরব মতে পাগলিনি করিথিলা প্রণব।
0: সেই অনাগতর কুয়া কুয়া রাবরে ফুরি উঠুথিব এ ঘর,
1: ভুলি যাউথিবি মোর প্রসব বেদনা,
0: কাদম্বিনী
1: শুক্ল পক্ষের চাঁদ পরে দিনকু দিন সে বড়ুথিব,
0: টিকি টিকি পাদরে তার শক্তি সঞ্চার হব, সে ঠিয়া হব, উঠি পড়ি চালিবা শিখিব, তুমকু মা মতে বাপা বলি ডাকিব,
1: দুহে দুই পাখরে রহি হাত ধরি চালিথিবা,
0: হঠাৎ হাত ছড়ে আমাকু পছরে পকাই সে আগকু আগকু ধাই যিব, ধাউথিব
1: তাকু ধরিবা পাই পছে পছে আমি বি
0: কিন্তু পারু নথিবা।
1: আরে আরে তাকু ধর না, ধর মা, ধর তাকু, ধর, আরে তাকু ধর,
0: কাদম্বিনী
1: ধর তাকু,
0: কাদম্বিনী
1: ধর, ধর তাকু,
0: কাদম্বিনী। কোন হল তোমার কাদম্বিনী?
1: প্রণব, কোন হল, কোন হল তোমার সেদিনর সেই প্রতিশ্রুতির?
0: দেখ, ইয়ে না তোমার সেই স্বপ্নর অলি অল্প পুয়ো, যে তোমাকে পছরে পকাই আগকু আগকু ধাই যাওথিলা।
1: ইয়ে কে? ইয়ে তোমার স্বপ্নর সেই অলিয়াল কুমার নুহে, যে কি পরকালে পিণ্ডদান কলে মু না না আমি আমি পাইবা মুক্তি,
0: মু আমি অর্থাৎ
1: না ইয়ারি মুহরে অছি তোমার কিছু সামঞ্জস্য না মোর, ইয়ে কাহার?
0: কাদম্বিনী, ইয়ে এক অনাথ শিশু।
1: ও, তেবে অন্য কাহার পাপ প্রণয়ের প্রতীক?
0: সমাজরে তিষ্ঠি রহিবা পাই তার পরিচয়ের আবশ্যকতা রহিছি কাদম্বিনী, আমি তাকু আদরি নেলে ক্ষতি কোন?
1: হেলে মু কেমিতি আদরি নেবি এক পরিচয়হীন যার যে সন্তানকু?
0: তেবে তুমি চাহ অনাথর বাপ মার পরিচয়। দেখ, ইয়ে হচ্ছে কোণসি এক রাজকুমারর সন্তক, অবশ্য আজি রাজা নাহি কি রাজ্য নাহি, শিকাররে যাউথিলে রাজকুমার, পাহাড় তল ঝরণারে দেখিলে অর্থ উলগ্ন এক স্নানর তা পাহাড়ি কন্যাকু, আকৃষ্ট হলে তার রূপ যৌবনরে, প্রেম ভিক্ষা কলে পাহাড়ি কন্যার, বাসনা তাঙ্কর চরিতার্থ হল, রাত্রি যাপন পরে ফেরি আসিলে নরকু, অন্তঃসত্ত্ব হলা পাহাড়ি কন্যা, তারি জঠরে কুমারঙ্কর প্রতীক সেই ভ্রণরে জীবন্যাস হল, সামাজিক বাসন্দ ভয়রে বাপ মাঙ্ক পরামর্শ ক্রমে
1: পাহাড়ি কন্যা কিছু দিন পাই অন্তর্ধান হেলা, নবজাত শিশুকু জন্ম দেবা পরে অনাথ আশ্রমর ফাটক পাখরে শুয়াই দেই লেউটি আসিলা পুণি তার পরিবারকু, সমাজকু কুয়ারি কন্যা হই আও কিছি?
0: মোর কিন্তু ভারী পছন্দ হচ্ছে এই ছুয়াটি, হস হস মুহ, লম্বা নাক, চকা চকা আখি, ভারী সুন্দর দেখা যাচ্ছি না? সতরে কাদম্বিনী, আশ্রমর এই অনাথ ছুয়া মানুষ দেখিলে বেড়ে বেড়ে মন